পানি কে অন্য ভাবেন তো পাবা ফের টেস্ট দেখা হালা দেখুন ভাই সারা ভস্ম চুর কই বান্ধব বন্ধু জিম্লা ছাইন উতাপতি ভিস্তা রাজা কে সে ভাই ছড়া পানি ভস্ম ভাই ভিস্তা রাজা গান্ধারী পানি স্বর্গারণ ভাই বসিও উতাপতি অর্জুন ফর্কের আর কে ভান লাগু ভাই রাজা ইজিসিটলাই ভারে হে প্রভু সারা সারি কে ছাইনা

আনি, সীতা জুন গহনা খসালি কহিতিন হাজির গরায়ে পনি। গৃহে পাঠ শীত পো খসালিতি গহিন চিন্ডে তাই কসকা হন ই চিনে বকুশন হওস ইয়ো হজুর মা দিয়ে। এতি বাত গরি দিয়ে তি গহনা দেখে প্রভুলে জসাই, চিনে সব গহনা রোক বহুত ভাই হামেরি সীতা তসাই। রোয়ে ছাতি বিষে ধরে গহনা নানা বিলাপলে জসাই, সুগ্রীব মন্ত্রীলে তা প্রভুজী কো